জয় জয় সদাশিব কৈলাসপতি জয় প্রভুভূতনাথ অগতি রগতি স্নেহলতা মহান্তিক গীত রচনার শিল্পী সুভাষ দাস।

জয়মাগো দশ ভুজা মাহেশ্বরী গিরিজা শারদে তু পূজা রূপে পূজা পাও মা অর্জুন চরণ সামল গীত রচনা করেছেন দেবনারায়ণ স্বাইঁ।

প্রচার করল গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানস। আজ শুনিলে এর 107তম ভাগ। এতে কণ্ঠদান করেছিল ভূপেন্দর সিং এবং মিথালি সিং। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM যোগে। শুণন্তু মিলিত কণ্ঠে ভক্তিগীত পরিবেশন করেছেন আকাশবাণীর শিল্পী মানে। গীত রচনা করেছেন নন্দকিশোর সিং।

জটিল হয়ে যায়। জ্বর ও কম্প আসে, রোগীকে ডাক্তারখানার ভর্তি হওয়ার পড়ে। পিলামানঙ্কঠারে গট্টেট সোরিয়াসিস হুয়ে, যাহাকি অধিকাংশ সময়ের টনসিল ইনফেকশন পরে হুয়ে। যদি এহা জঙ্ঘ কাখ সন্ধিরে হুয়ে, ফঙ্গাল ইনফেকশন ভাবি ট্রিটমেন্ট কলে কমে নাহিঁ। এহাকু আমি ইনভার্স সোরিয়াসিস বলি কহিথাও। এই রোগরে নখ গণ্ঠি মধ্যে প্রভাবিত হয়ে পারে। উভয় ছোট ও বড় গণ্ঠি সবু ফুলি যায়, নালি পড়ি যায়, রোগীকে বহুত কষ্ট হুয়ে। মধুমেহ, উচ্চ রক্তচাপ, মেদবহুলতা এসহ মধ্য হয়ে পড়ে, যা কি হৃদরোগ হবার সম্ভাবনা কু বড়াই থাকে। এহাকু মেটাবলিক সিন্ড্রোম বলি কুহা যায়। যদিও এই রোগর সম্পূর্ণ নিরাকরণ নাহি, এই রোগ অধিক ন বড়িবা পাই মদ্যপান সিগারেট পিবারু নিবৃত হেবা উচিত। মানসিক শারীরিক দুশ্চিন্তা ছাড়িবা উচিত। প্রতিদিন খরারে কিছু সময় চালিবা বহুত লাভদায়ক। বড় মাছ, চর্বিযুক্ত মাছ, মাছ তেল যেউথেরে কি ওমেগা 3 ফ্যাটি এসিড থাকে, তাহা সবু খাইবা উচিত। সবুজ পনিপরিবা,

0: ଆକାଶବାଣୀ କଟକ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: প্রচার করুছু পারম্পরিক সঙ্গীতর বিশেষ কার্যক্রম অতসী কুসুম। কণ্ঠদান, স্বর সংযোজন এবং সঙ্গীত পরিচালনা বিজয় কুমার জেনা। শিল্পী পরিবেশন করেছেন ওড়িশী গীত বেণুধরঙ্কর রচনার। প্রথমে শিল্পী পরিবেশন করেছেন মোর অঙ্ক রতন, আস আস অঙ্কে বস, পঙ্কজাখি তেজমান।

শ্রোতা বন্ধু, এথর আসন্তু জানিবা ইতিহাসর পৃষ্ঠার কিছু আজির দিনর স্বতন্ত্রতা সম্পর্কে। আজ হচ্ছে ওড়িয়া ভাষা সাহিত্য

শ্রোতা বন্ধু, রজ আম ওড়িশার নিজ পর্ব, আম ওড়িয়াঙ্ক পর্ব। কুহাযায়ে বৃষান্তে মিথুনস্য অদৌ তন্মধ্যে অপি দিনত্রয়ং রজস্বণাস্য পৃথিবী কৃষি কর্মণি গহিতা, মানে বৃষ মাসর শেষ মাসন্ত, মিথুন মাসর আরম্ভ সংক্রান্তি এবং তা পরদিন, এই তিন দিন প্রতিবর্ষ পালন করাযায়ে রজ পর্ব। যেমিতি শিশুকু গর্ভরে ধারণ করে জন্ম দেই বড় মানুষ করে দেখাইবারে মা'র যে গুরুদায়িত্ব ও সে কর্তব্য সম্পাদনার তার যে আনন্দ, নিষ্ঠা ও অসীম কষ্ট সহিষ্ণুতা, তাকে দেখি সহনশীলতার মা'কে পৃথিবী সহ তুলনা করা যাইছে। মা'টি তার কোলরে ছুয়াকে ধরে তার আবশ্যকীয় খাদ্য যোগায়, আইঠার হি এই মনুষ্য জাতি মাতৃত্বর রূপ দেখি আসুছি, আ'কে সম্মান দেউছি। সেইভাবে বেদরে মধ্যে পৃথিবী মা'পাই কুহাযাইছে, যস্যাং সমুদ্র উত সিন্ধুরাপো, যস্যা মনঙ্কৃষ্টয়ঃ সম বভুবুহু, যস্যামিদং জিন্নতি প্রাণতেজত, সা নো ভূমিহি পূর্বপেয়ে দধাতু। মানে যে পৃথিবী উপরে সমুদ্র, নদী আউ জল রয়েছে, যেউঁথিরে অন্ন ও মানবর সত্তা রয়েছে, যেউঁঠারে সমস্তে আনন্দিত হুয়ন্তি, নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্তি তথা বিচরণ করন্তি, সেই ভূমিকে আমি প্রথমে সম্মান দেবা। পৃথিবী প্রতি এই সম্মানবোধ এবং চেতনত্বর অর্থ হি রজ উৎসবর মূলমন্ত্র।

ধন্যবাদ আমার শ্রোতা প্রশান্ত কুমার প্রধান। আশা করছু রজ পর্বরে আপন অনুরোধ করে গীতটি শুনে আপনার সহ আমার শ্রোতা মন বি নিশ্চয় ঝুমি উঠি। শ্রোতাবন্ধু, রজ মানে হি খুশি, রজ মানে হি পিঠা মিঠা আউ মজা মস্তি, পোড় পিঠার বাসনা আউ দোলির তাড়ে তাড়ে আপনার জীবন বি সবুবেলে এইভাবে খুশি ভরি যাও, এহা হি মোর কামনা। প্রকৃতির স্নেহ আউ সম্পর্কর মিঠাপণকে নিয়ে আম মাটির পর্ব রজ পর্ব আপনার এমতি খুশি পাড়ু থাকে। কিন্তু হ্যাঁ, দোলি খেলা বেড়ে নিশ্চয় সতর্ক রহবে, আঠাপণার খুব আনন্দ নেওয়া সহ নিজ স্বাস্থ্য প্রতি নিশ্চয় যত্নবান হবে। তবে আজর এই আষাঢ়ে আপনার মো সহ যোড়ি হয়ে আপনার বহুত বহুত ধন্যবাদ আর রজ পর্বর অনেক শুভকামনা। তবে শ্রোতা বন্ধু, আপনার শুনেপারে আপনার মন পছন্দর গীত কেবল 103.4 FM মাধ্যমে প্রসারিত হেউথিবা হেল্লোল কার্যক্রমে। সেইপা জলদি জলদি লিখি পঠান্তু নিজর নাম, ঠিকনা ও প্রিয় গীত ও পঠাই দিয়ন্তু SMS বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে। আমার ফোন নম্বরটি হেউছি 9437037892 9437038 92। এহা সহিত শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমটি আপনার কিপর লাগিছে সে বিষয়ে নিজের মূল্যবান মতামত আমাকে চিঠিটি লিখি কিংবা SMS বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিশ্চয় জনাইবে। আমাকে চিঠি লিখিবার ঠিকনাটি হেউছি হিল্লোল কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 752001। আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ ফোন মাধ্যমে লাইভ শুনিবা পাই ডাউনলোড করন্তু নিউজ অন AIR অ্যাপ। তেবে শ্রোতা বন্ধু, শুনথান্তু 103.4 FM মাধ্যমে নিজ মন পছন্দর কার্যক্রম। এবে মতে বিদায় দিয়ন্তু, আজির উপস্থাপনারে মু রচিতা দাস রহুছি। নমস্কার, জয় জগন্নাথ।

শ্রোতা বন্ধু, আজি হচ্ছে ওড়িশার গণপর্ব রজর দ্বিতীয় দিন বা রজ সংক্রান্তি। প্রকৃতিক সম্মান জনাই পালন করা যাওতিবা এই রজ পর্ব সারা ভারতের এক নিয়ারা পর্ব, যা কি কেবল ওড়িশার হি দেখা মিলিথায়। অন্য রাজ্য মানকরে মধ্য ধরিত্রী মা আউ প্রকৃতিক ভিত্তি করে অনেক পর্ব আয়োজন করা যাই থাকে। হলে সেমধ্যে আম রাজ্যের এই রজপর্ব স্বতন্ত্র, কারণ এতে ধরিত্রী আউ প্রকৃতি সহিত কুমারী কন্যা বা নারী মানুষ মধ্য তুলনাত্মক সম্মান সমান ভাবে দিয়া যাই থাকে।

শ্রোতা বন্ধু, আজি হচ্ছে বিশ্ব বয়স্ক নির্যাতনা প্রতিরোধ সচেতনতা দিবস। আমাজর বয়স্ক ব্যক্তিত্ব মানুষ সুরক্ষা প্রদান করা, সেমানকু করা যাওতিবা কোনসি বি নির্যাতনা কু প্রতিরোধ করিবা পাই সংকল্পবদ্ধ হওয়া এর মুখ্য লক্ষ্য।

শ্রোতা বন্ধু, আজ তো সময় যাইছে আজর ওড়িয়া আলবম গীত কার্যক্রমক এইটি শেষ করছু। আজর কণ্ঠশিল্পী মানে লে মহম্মদ আজিজ ও বরুণ মিশ্র। পরবর্তী কার্যক্রম যুবশক্তি প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতা বন্ধু, আম ভারত এবে বিকাশ যাত্রার আগুক বড়ুছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা দ্রুত হেউছি, আউ এথিরে যুববর্গঙ্গ রহিছি অধিক যোগদান। আম কেন্দ্র সরকার চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়া বর্গঙ্কু অধিক প্রাধান্য দেউছন্তি। এমানকর সর্বাঙ্গীন বিকাশরে দেশর বিকাশ বলি কোহাযায়। সরকারঙ্ক বিভিন্ন যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে যুববর্গ এবে সশক্ত আউ রোজগারক্ষম। সে মুদ্রা যোজনা হেউ অবা স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া হেউ অবা খেলো ইন্ডিয়া, এমিতি অনেক যোজনা দ্বারা যুববর্গ অধিক লাভবান হয়ে পড়ছন্তি। চাকরি করিবার মানসিকতা নরখি চাকরি দেবা তথা নিযুক্তিদাতা হেবার মানসিকতা রাখুছন্তি। এই অবসরের আজ রয়েছে আলোচনা যুব উত্থানরে কেন্দ্রীয় যোজনার কার্যান্বয়ন। এ সম্পর্কে আলোচনা করুছন্তি বরিষ্ঠ সাংবাদিক জানকিশ বড়পণ্ডা।
1: বিগত বর্ষ মানকরে কেন্দ্র সরকার যুববর্গঙ্ক সশক্তিকরণ, দক্ষতা বিকাশ এবং রোজগার সৃজন উপরে বিশেষ ধ্যান দিয়ে আসছন্তি। যেমিতিকি স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, পিএম মুদ্রা যোজনা ভলি অনেক যোজনা মাধ্যমে যুবক মানুষ স্বাবলম্বী করা সহিত নূতন নিযুক্তি সুযোগ সৃষ্টি মধ্য করা যাইছে। যুববর্গঙ্ক পাই কেন্দ্র সরকার প্রমুখ ভাবে অনেক অবদান দিয়েছেন। যেমি আমি কহুলে টিকি আগুন স্কিল ইন্ডিয়া মিশন কোটি কোটি যুবকঙ্কু বৈষয়িক তথা বৃত্তিগত প্রশিক্ষণ প্রদান তা মাধ্যমে করা যায়। আপনি জাঁচান পিএম মুদ্রা যোজনার আপনার উদ্যমী মানুষ বিনা গ্যারেটি ঋণ যোগাই দিয়া যাচ্ছে। সেতু ঋণ নেই অনেক উপকৃত হয়েছেন, সে নিজের শিল্প দোকান ব্যবসায় সে প্রতিষ্ঠা করছেন। সেমতি স্টার্টআপ ইন্ডিয়া কথা আপনার জাঁথে নূতন স্টার্টআপ এবং ইনোভেশন পাইকি যে নবসৃজন বলি আমি কোথায় পাই স্বতন্ত্র পাণ্ঠি এবং সহায়তা প্রদান করা ব্যবস্থা করছেন কেন্দ্র সরকার। আপনার জাঁথে আগে কথা ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 20 কথা আপনার বারম্বার শুণুলে ওড়িশার এপর্যন্ত লাগু হয়ে নথিলা, এই বর্ষ ঠার লাগু হয়েছি। বৃত্তিগত এবং রোজগার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগু করা যাচ্ছে। আগুরু পিলামানে পাঠ পড়ুলে কিন্তু সেমানকর ডিগ্রি মিলুলা, কিন্তু তাঙ্ক পাখে যে বৃত্তিগত জ্ঞান তাঙ্কর কম রহুতলা, সেথিলাগি সেমানকর কামকু যোগ্য হয়ে পড়ু নথিলে। শুনিথিবে খেলো ইন্ডিয়া ক্রীড়া ক্ষেত্রে যুব প্রতিভাবানকু প্রোৎসাহিত করিবা সহিত আর্থিক সহায়তা মধ্য প্রদান করা যাচ্ছে। রোজগার মেলা মাধ্যমে সরকারি স্তরে নিযুক্তি পত্র বণ্টনকু তাকে একদম সরলীকৃত করে দিয়া যাইছে। ডিজিটাল ইন্ডিয়া কথা তো আমি সমস্ত শুনি আসছে, বর্তমান সমস্ত হাতের মোবাইল ফোন এবং সেথিরে আমি ইউপিআই মাধ্যমে আমি পেমেন্ট করুছে, সেটা যুবক মানুষ কিভাবে ভাবে সাহায্য করছে সেটা জানিবার আবশ্যকতা আছে। ডিজিটাল ইন্ডিয়া মাধ্যমে আইটি সেক্টর এবং টেকনোলজি ক্ষেত্রে বহুত মাত্রায় আমি সুযোগ সৃষ্টি করা যাইছে। গোটে কথা নিশ্চিত ভাবে এটি কহিবু, ভারত বিশ্বর সবুঠু অধিক যুবক যুবতী মানকর রাষ্ট্র। এই যে বিশাল যুব পিঢ়ি ভারতকে এক বড় অর্থনৈতিক এবং সামাজিক শক্তিরে পরিণত করা সামর্থ্য রাখতে। আমার বিশ্বর সর্বাধিক যুবপিঢ়ি কথা মু কহুলি, গোটে বড় ভাগ হচ্ছে 25 বর্ষর কম বয়সর যুবক যুবতী। আউ গোটিয়ে হচ্ছে অন্যান্য বিকশিত রাষ্ট্র গুড়ি আছে, যেমিতিকি জাপান কুহাযাই পারে, চীন, যেগুলা সব বিকশিত রাষ্ট্র কথা আমি কৌছে, তাঙ্ক তুলনায় ভারতের কার্যক্ষম জনসংখ্যা, কার্যক্ষম মানে হচ্ছে যে ওয়ার্কিং এজ পপুলেশন, যে কামকু যাচ্ছেন সেমানকর সংখ্যা সর্বাধিক এবং সেমানে দীর্ঘ সময় ধরি মধ্য কাম করে পারিবে। আপনার যে আন্তর্জাতিক স্তরে ভারতীয় যুবক যুবতী মানকর কুশলী যুবক যুবতী মানকর বহু চাহিদা রয়েছে। সেথিলাগি অনেক দেশের শ্রমিক এবং কর্মচারীকর অভাব দেখা যাওতলা বেলে তাঙ্কর জনসংখ্যা বহুত কম, তাঙ্কর বৃদ্ধক সংখ্যা বেশি, তবে সেথিপাই আমার ভারতীয় যুবপিঢ়ীঙ্কর সমগ্র বিশ্বকু কুশলী শ্রমশক্তি যোগাউছন্তি এবং আমি মধ্য সেথিরু রোজগার বি করুছে। আমি ভারতকু রেমিটান্স বা বৈদেশিক মুদ্রা আম দেশকু আসুছে, যেমিতি আমার রপ্তানি কলে আসে সেইভাবে ভাবে যুববর্গ ভারতকু বহুত মাত্রায় সমৃদ্ধ করুছন্তি। এই যে ভারতের এই বিশাল যুব জনসংখ্যাকু এক সুযোগে পরিণত করা আমি কৌথাই, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড না আপনার শুনুথিবে সবুলে, সেই কথা আমি কৌছে এটা গোটে সুযোগ। ভারতের জনসংখ্যা কথা আমি কহবা যদি 65% যুব পিঢ়ি আমার দেশের অনেক, তাঙ্ক সংখ্যা হচ্ছে প্রায় 35 বর্ষর কম মানুষ আমি যদি কহবা, তাহলে ছোট ছুয়া জন্ম হয়েছে ছুয়াঠার 35 বর্ষ যায়, সেমানকর সংখ্যা প্রায় 91 কোটি, মানে সমগ্র জনসংখ্যার 65%। সেভাবে ভাবে 25 বর্ষর কম বয়সর হচ্ছে 50%, তাঙ্ক সংখ্যা 70 কোটি। এই যে আমার হচ্ছে কুহাযিব যে এই যে হারাহারি বয়স যদি আমি দেখিবা যুবক মানকর বহুত কম, আমার যেমিতিকি চীনরে আমেরিকার প্রায় 38 বর্ষ হারাহারি বয়স হয়েছিল বেড়ে ভারতীয় মানকর হারাহারি।

শ্রোতা বন্ধু, শুনেছিলে কার্যক্রম প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী পুরী বর্তমান প্রচার করছু ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। আসন্তু শুনিবা কার্যক্রমর প্রথম গীতটি, তো বিনাম কাহানী অধা কথাচিত্ররু।

শ্রোতা বন্ধু, আসন্ত শুনবা কার্যক্রমর নেক্সট গীতটি তু আউ মো কথাচিত্রর সসমল মানসক গীত রচনা এবং দেবীতোষ আচার্য সঙ্গীত সঞ্চালনাক যুগলকণ্ঠে সজাইছেন কবি বিষ্ণুমোহন কবি ও সরভামা মহাপাত্র। আসন্ত শুনবা গীতটি তু আউ মো কথাচিত্রর।

শ্রোতাবন্ধু আপনার শুনছেন্তে হিন্দি কথাচিত্রের গীতা আকাশবাণী পুরী কেন্দ্র আসন্তু শুনে নেবা কার্যক্রমের পরবর্তী গীতটি হাইওয়ে কথাচিত্রর ইরশাদ কামিলঙ্ক গীত রচনা এবং নিজ সঙ্গীত সংযোজনাকে কণ্ঠে সাজাইছেন কণ্ঠশিল্পী এ আর রহমান।

শ্রোতাবন্ধু শুনুলে কালহ না হো কথাচিত্রর টাইটেল সংটি আকাশবাণী পুরী 103.4 FM গীতটি গাইলে সোনু নিগম। আসন্ত শুনেবা কার্যক্রমের পরবর্তী গীতটি শ্রেয়া ঘোষাল ও এম জি শ্রীকুমার কণ্ঠে মেরে ঢোলনা গীতটি রয়েছে ভুল ভুলাইয়া কথাচিত্রর। গীতটির লিরিক্স লিখিছেন সমীর এবং সঙ্গীতরে সুযাইছেন প্রীতম। আসন্ত শুনেবা এই গীতটি।

0: There's a boost to nuclear cooperation with other countries, and the changes that have been brought about through this bill mean that it will be easier for foreign companies to work with India and their counterparts here in India on nuclear power. In particular, the emphasis is going to be on small and medium reactors and also specialized reactors going forward, which will power especially the data centers which are going to come up in India. So that's an area of focus in future. And Slovakia has the relevant expertise. It can actually make use of this opportunity and work with Indian partners. It can also work with other European countries and companies to create joint ventures in this field in India. So certainly India would like to have Slovak exporters and companies integrate into the Indian openings here, which are now emerging. So in the engineering side, definitely nuclear technology is one of those areas.
1: Lastly, Ambassador Wadhwa, your parting comments on one of the most important facet of partnership between any two countries, that is the people-to-people ties. So how do you view India-Slovakia people-to-people ties, and going forward, what are the steps that have been taken to strengthen it further?
0: So I think going forward, we can look forward to a further refinement of the trajectory of India-Slovakia relations. It is the business-to-business engagement, which will lead to increased participation in trade fairs, in investment roadshows, industrial exhibitions, etc., and tourism promotion, on which there's been special emphasis during the visit.
1: Ambassador Wadhwa, thank you so much for giving us such in-depth analysis of Prime Minister's visit to Slovakia. Thank you so much for joining us on Spotlight tonight.
0: Thank you very much.
1: You were listening to a discussion on Prime Minister's historic visit to Slovakia, strengthening India's engagement with Central Europe. The participants were Anil Wadhwa, former ambassador, and Deeksha Saxena, Akashvani correspondent.
2: Spotlight.
3: শ্রোতাবন্ধু শুণুলে কার্যক্রম প্রচার কল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী পুরী কিছুক্ষণ মাত্র শুনেপারে পরবর্তী কার্যক্রমের ঘোষণা।
4: মা মা দেখন্তু এথর রাশন কার্ডে কেতে চাউল মিলিছি।
5: আরে বহু এতে চাউল কোঠু আনিলু কিয়ে দেলা
4: কিয়ে আউ দব মা আম সরকার দেইছন্তি মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা আরম্ভ হইছি পরা এবে আমাকো মুন্ড পিছা 5 কিলো নুহ 10 কিলো চাউল সম্পূর্ণ মাগণারে মিলুচি
5: আরে বা এইটা তো ভারি ভালো কথা সরকার আম দুঃখ বুঝিছন্তি
6: মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা 3 কোটি রো অধিক ওড়িশাবাসীঙ্কু মিলুচি অতিরিক্ত খাদ্য সুরক্ষা ওড়িশা সরকার আপনঙ্ক সুখ দুঃখর সাথী
3: আকাশবাণী পুরী প্রচার করুছু হিল্লোল কার্যক্রমর পুনঃ প্রসারণ উপস্থাপনায় রোজিতা দাস প্রযোজনা করেছিলেন দিলীপ কুমার নায়ক।

শ্রোতা বন্ধু, রজ আম ওড়িশার নিজ পর্ব, আম ওড়িয়াঙ্ক পর্ব। কুহাযায়ে বৃষান্তে মিথুনস্য অদৌ তন্মধ্যে অপি দিনত্রয়ং রজস্বণাস্য পৃথিবী কৃষি কর্মণি গহিতা, মানে বৃষ মাসর শেষ মাসন্ত, মিথুন মাসর আরম্ভ সংক্রান্তি এবং তা পরদিন, এই তিনি দিন প্রত্যেবর্ষ পালন করা যায় রজ পর্ব। যেমিতি শিশুকু গর্ভরে ধারণ করে জন্ম দিয়ে বড় মানুষ করে দেখাইবার মা'র যে গুরুদায়িত্ব ও সে কর্তব্য সম্পাদনের তার যে আনন্দ, নিষ্ঠা ও অসীম কষ্ট সহ

ধন্যবাদ আমার শ্রোতা প্রশান্ত কুমার প্রধান। আশা করছু রজ পর্বরে আপন অনুরোধ করে গীতটি শুনে আপনার সহ আমার শ্রোতা মন বি নিশ্চয় ঝুমি উঠি। শ্রোতা বন্ধু, রজ মানে হি খুশি, রজ মানে হি পিঠা মিঠা আউ মজা মস্তি, পোড় পিঠার বাসনা আউ দোলির তালে তালে আপনার জীবন বি সবুবেলে এইভাবে খুশি ভরি যাও, এহা হি মোর কামনা। প্রকৃতির স্নেহ আউ সম্পর্কর মিঠাপণকে নিয়ে আম মাটির পর্ব রজ পর্ব আপনার এমতি খুশি পাড়ু থাকে। কিন্তু হ্যাঁ, দোলি খেলা বেড়ে নিশ্চয় সতর্ক রহবে, আঠাপণার খুব আনন্দ নেওয়া সহ নিজ স্বাস্থ্য প্রতি নিশ্চয় যত্নবান হবে। তবে আজর এই আষার আপনার মো সহ যোড়ি হয়েথার আপনার বহুত বহুত ধন্যবাদ আজ পর্বর অনেক শুভকামনা। তবে শ্রোতা বন্ধু, আপনার শুনেপারে আপনার মন পছন্দর গীত কেবল 103.4 FM মাধ্যমে প্রসারিত হেউথিবা হেল্লোড় কার্যক্রমে। সেইপা জলদি জলদি লিখি পঠান্তু নিজের নাম, ঠিকনা ও প্রিয় গীত ও পঠাই দিয়ন্তু SMS বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে। আমার ফোন নম্বরটি হেউছি 9437037892 9437037892। এহা সহিত শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমটি আপনার কিপর লাগিছে সে বিষয়ে নিজের মূল্যবান মতামত আমাকে চিঠিটি লিখি কিংবা SMS বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিশ্চয় জনাইবে। আমাকে চিঠি লিখিবার ঠিকনাটি হেউছি হিল্লোড় কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 752001। আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ ফোন মাধ্যমে